আজ রবিবার, 20শে বৈশাখ 1948 শকাব্দ, 10ই মে 2026 খ্রিস্টাব্দ, 26শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:02 হয়ে 29 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 6:03 হয়ে 1 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 11 সেকেন্ড।

0: minimum wages paid to hire an employee under the H-1B visa program by 30% over the previously fixed limits, a move the administration claims will help prevent foreigners from undercutting salary of U.S. nationals. India's under 15 girls delivered commanding performances in the semi-finals at the Asian Boxing Under 15 and Under 17 Championships, with 9 boxers advancing to the finals across weight categories in Tashkent yesterday. In IPL cricket, Gujarat Titans defeated Rajasthan Royals by 77 runs at the Sawai Man Singh Stadium in Jaipur last night. Today, Chennai Super Kings and Lucknow Super Giants will clash at M.H. Chidambaram Stadium. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন জেনে নেব পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন একটু পরেই সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শুনবেন শিল্পী বকুল চট্টোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত, 6:35 রামচরিত মানস, 6:45 ভক্তিগীতি, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বীতশোক চক্রবর্তী, 8:30 বাংলা হিন্দি শিক্ষার আসর, সন্ধি 9:00 নজরুলগীতি, 9:20 আধুনিক গান, 9:40 রসধারা, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর ও শিক্ষা, অসমীয়া গান এই মাটিরে কথা সতীশ দাস, 11:00 পোস্ট বক্স নম্বর 111, বেলা 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন, উপস্থাপনায় বিনীতা ঘোষ, এবং এরপর স্টুডিওর বাইরে থেকে সিসিলিয়া বন্দ্যোপাধ্যায় রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন, 11:10 আবারও পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় বিনীতা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী পূর্বা সরকার পুততুণ্ড, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, 5:20 উর্বশী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক, 6:30 আবারও পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 নজরুলগীতি, 7:30 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে ইংরেজি ভাষায় অনুষ্ঠান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক, উইশ এ সং, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, গীতাঞ্জলির প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প এ বিষয়ে বলবেন ডক্টর অমিয় দেবনাথ, 6:40 আপনার স্বাস্থ্য, হেমোস্টাসিস এবং থ্রম্বোসিস সম্পর্কে বলবেন ডক্টর তুফান কান্তি দলুই, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী নাগ, 8:00 বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞান ধারাবাহিক ধুলো মুঠি সোনামুঠি পর্ব 4 প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী পূর্বা সরকার পুততুণ্ড, 9:00 গানে গানে, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, বিষয় বিশ্ব পরিবার দিবস নিয়ে আলোচনা, সুস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি নিয়ে কিছু গড়ে তোলো ভাষের কথা এবং থাকছে গানের আসর, 10:30 গানের ভেলা উপস্থাপনায় সুদীপ্ত ভাদুরি, 11:00 যুববাণী 21 সাহিত্য উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় এবং অর্পণ চিন্না, বেলা 12:00 সঙ্গীত শিক্ষার আসর বিষয় রবীন্দ্রসঙ্গীত আসর পরিচালনায় প্রমিতা মল্লিক, 12:15 আধুনিক গান শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়, 12:35 গল্প দাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, গ্লোবাল রোড সেফটি সপ্তাহ নিয়ে আলোচনা, এরপর গান কবিতার আসর, 1:50 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান, 2:00 অনুরোধের আসর বাংলা আধুনিক গান, 2:30 নাটক রথের রশি রচনা রবীন্দ্রনাথ ঠাকুর পরিবেশনায় রূপকার, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়, 5:30 যুববাণী অনুষ্ঠান সুরের ক্যানভাসে উপস্থাপনায় সুপ্রীতি আদক, সাঁওতালি অনুষ্ঠান 6:05 লোকগীতি সুখী মান্ডি ও সহশিল্পী বৃন্দ, এরপর 6:15 শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান আঞ্জুমি আখড়া সাঁওতালি অনুষ্ঠানে, 6:40

অনুষ্ঠান রানী রাসমণি রচনা, তাপস রায়চৌধুরী পরিবেশনায় শিবপুর প্রফুল্ল তীর্থ, 37 মিনিটে সমীক্ষা, 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান, 8:55 মাসের গান, রবীন্দ্রসঙ্গীত, সুরের গুরু। 9টায় শিক্ষাঙ্গন থেকে রানাঘাট ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 নজরুলগীতি, 9:45 আধুনিক গান, 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11টায় দোতারা, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী বকুল চট্টোপাধ্যায়, রাগ, প্রথমে রামকেলি, এরপর জৌনপুরী।

এতক্ষণ প্রথমে রামকেলি, এরপর জৈনপুরীর আগে খেয়াল শুনলেন শিল্পী বকুল চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রাবণী নাগ।

এতক্ষণ পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী শ্রাবণী নাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। এ অনুষ্ঠানের শিল্পীগণ তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ, ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন ধারাবাহিক রামচরিত মানস, আজ শুনবেন এ ধারাবাহিকের 106তম পর্ব।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন ভক্তিগীতি, শিল্পী সুজয় চন্দ্র।

শুনছিলেন ভক্তিগীতি, শিল্পী সুজয় চন্দ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সংস্কৃতের সংবাদ।

0: will take on Mumbai Indians in Raipur at 7:30 p.m. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী।

শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল নিজের পছন্দের কোনো শখ নিয়ে, হতে পারে নিজের পছন্দের কোনো ইচ্ছে নিয়ে, বা এরকমটাও হতে পারে যেরকমটা আমি প্রতি সকালেই করি, যে নিজের পছন্দের চায়ের কাপে চা নিয়ে ছাদের মধ্যে হাঁটতে হাঁটতে রেডিও শোনা। তো যাই হোক না কেন, নিজের পছন্দের যে কোনো কোনো কিছুর সঙ্গেই সকাল শুরু করাটা আমাদের বোধহয় প্রত্যেকেরই ইচ্ছে থাকে। আর তার সঙ্গে যদি থাকে যুববাণীর আড্ডা, তার কারণ আজকে এই যে স্টুডিওর মধ্যে অলরেডি 7:10 বেজে গেছে, এবং 7:10 কি 7:11 বেজে গেছে, এবং তার মানে তোমরা বুঝেই যাচ্ছ যে এই সময়টা হলো যুববাণীর সুপ্রভাতের অনুষ্ঠানের সময়। আর আজকে তোমাদের সঙ্গে সুপ্রভাতের আসরে রয়েছি আমি, তোমাদের বন্ধু বিদর্শক। আর আজকে আমাদের বাঙালিদের কাছে খুব খুব খুব আনন্দের দিন, খুব গর্বের দিন, কারণ আজকের দিনে জন্মগ্রহণ করেছেন এমন একজন মানুষ যার চিন্তা, যার আদর্শ আর দূরদর্শিতার প্রমাণ তার সমগ্র জীবন। আজকে প্রকৃতপক্ষে আমরা শুধুমাত্র তার জীবনের গল্প শুনব না, আমরা অনুভব করব একটা গোটা সময়কে, একটা চেতনার জন্মকে, একটা আন্দোলনের স্পন্দনকে। আজ আমরা হাঁটব এমন এক মানুষের পথ ধরে যিনি নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে উৎসর্গ করেছিলেন মানুষের জন্য, নিজের সংস্কৃতির জন্য, নিজের দেশের জন্য। তিনি আর কেউ নন, আমাদের সবার অত্যন্ত পরিচিত গুরু সদয় দত্ত। তিনি তার জীবনের সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদের সব সময় শিখিয়েছেন লড়াই করতে, শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। আর সমানতা কেবলমাত্র যে মুখে নয় বরং কাজেই প্রকাশ পায়, এইটা যেন তার প্রতিটা কাজেই প্রমাণ পেয়েছে। আজকে 10ই মে তার জন্মদিন, আর তাই তার জন্মদিনে আজকে কথা বলবো তার জীবন, তার আদর্শ এবং অবশ্যই তার কর্মকাণ্ড নিয়ে। আজ তোমাদের সঙ্গেই আসলে যেমনটা বললাম রয়েছি তোমাদের বন্ধু বিদর্শক, আর আগামী 50 মিনিট তুমি থাকবে আমার সঙ্গে গানে গল্পে আড্ডায়। আর যেমনটা তোমরা জানো যে সুপ্রভাতের আড্ডা মানেই হরেক রকমের বিষয় তোমাদের জন্য নিয়ে আসি, যেমন থাকবে আজকের দিনের ইতিহাসের পাতায় গুরুত্ব, ঠিক সেরকমভাবেই থাকবে গুরু সদয় দত্তের জীবনের নানান গল্প। আর শেষে একদম যেটা প্রতিদিন থাকে ওই শেষ পাতে মিষ্টির মতো, একটা মন ভালো করা গল্প থাকবে তোমাদের জন্য। আর শুধুমাত্র এখানেই নয়, আজকে যুববাণীর কোন কোন বন্ধু সারাদিন কোন কোন অনুষ্ঠান করবে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো, যাতে আমাদের অনুষ্ঠান একটাও তোমরা মিস না করতে পারো। আর যার জন্য তোমাকে শুধুমাত্র থাকতে হবে আমার সঙ্গে সকাল 8টা অবধি। যাই হোক, কথা তো চলতেই থাকবে তোমার আমার, কিন্তু এই যে অনুষ্ঠানের শুরুটা, এই অনুষ্ঠানের শুরুটাই যদি গান ছাড়া হয় তাহলে এই যে সকালটাই সকালটা কি জমে বলো তো? আমার তো মনে হয় না। আর যেরকম বাইরে আমি আসার সময় দেখলাম যে এখন যেহেতু গ্রীষ্মকাল, তাই একটু আগে আগেই সূর্য উঠে যাচ্ছে, এবং যার জন্য এই সকালবেলা এই 7:15-টাতেও কিন্তু সূর্যের আলো ভালো মতনই উঠেছে। যাই হোক, এই মুহূর্তে তোমাদের জন্য রইলো এই গানটা, গানে পা ফিরে আসছি, সঙ্গে থেকো।

গানের পর আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকে যুববাণী সুপ্রভাতের অনুষ্ঠানে রয়েছি তোমাদের বন্ধু বিদর্শক। আর যেমনটা বললাম যে তুমি তো প্রতিদিনই আমাদের সঙ্গে এই সময় থাকো আমাদের সঙ্গে, আর এই যে হরেক রকমের আড্ডা তার মাঝে তোমাদেরকে এইবারে জানাবো আজকের দিনের গুরুত্ব। কারণ ইতিহাসের পাতায় প্রত্যেকটা দিন বিশেষ কিছু ঘটনার জন্য, বিশেষ কিছু মানুষের জন্য আলাদা আলাদা করে জায়গা করে নিয়েছে। হয়তো ইতিহাস অনেকের কাছে নীরস, হয়তো ইতিহাস অনেকের কাছে খুবই প্রিয়। যদিও আমার নিজের কাছে ইতিহাস একটুখানি হলেও কঠিন আমার মনে হয়, কারণ এত সাল মুখস্ত রাখতে হয়, এত ঘটনা মনে রাখতে হয়, তো আমার একটুখানি মনে হয় যে বাপরে, এত কিছু মনে রাখার থেকে যদি একটুখানি লিখে লিখে পড়া যেত বা এরকম। মানে আমি ইতিহাস নিয়ে যথেষ্ট স্ট্রাগল করেছি, কিন্তু এই যে বিশেষ কিছু মানুষ, বিশেষ কিছু ঘটনা, এটাও সত্যি কথা, হয়তো এর ব্যাপারে না জানলে কোনো একটা দিনের সম্পর্কে পুরোটা জানা হয় না। হয়তো যে দিনটা আমাদের কাছে খুবই সাধারণ, কোনো একজন বিশেষ মানুষের জন্য সেই দিনটা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। আজকে সেই রকমই বিশেষ কিছু মানুষদের কথা, বিশেষ কিছু ঘটনার কথা তোমাদেরকে বলবো। আমি কথা দিচ্ছি যে তোমাদের মন্দ লাগবে না। তাহলে চলো শুরু করি। ১৫২৬ সালের আজকের দিনে পানিপথের যুদ্ধে বিজয় অর্জনের পর বাবর আগ্রায় প্রবেশ করেন এবং এর মাধ্যমেই ভারতে মুঘল শাসনের ভিত্তি স্থাপিত হয়। এই যুদ্ধে তিনি ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং নতুন সামরিক কৌশল যেমন আগ্নেয়াস্ত্র ও তোপের ব্যবহার করেন, যার ফলে সমগ্র উত্তর ভারতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ১৮৫৭ সালের আজকের দিনে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিপ্লবের সূচনা হয় এবং এটি ধীরে ধীরে একটি বৃহত্তর বিদ্রোহে পরিণত হয়। মিরাট থেকে শুরু হয়ে এই আন্দোলন দিল্লি, কানপুর, লখনৌ সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ভারতীয় সৈন্য ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। ১৯৯৪ সালের আজকের দিনে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এর মাধ্যমে বর্ণ বৈষম্য নীতির অবসানের এক নতুন অধ্যায় শুরু হয়। তিনি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এই ক্ষমতায় আসেন এবং জাতীয় ঐক্য ও পুনর্মিলনের লক্ষ্যে কাজ শুরু করেন। ১৮৮২ সালের আজকের দিনে গুরু সদয় দত্ত জন্মগ্রহণ করেন। তিনি লোকসাহিত্য সংগ্রহ ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন এবং বাংলায় ব্রতচারী আন্দোলন প্রতিষ্ঠা করেন। এই আন্দোলনের মাধ্যমে শারীরিক শিক্ষা, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চাকে একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়। ১৯০৫ সালের আজকের দিনে পঙ্কজ কুমার মল্লিক জন্মগ্রহণ করেন। তিনি কণ্ঠসঙ্গীত, সঙ্গীত পরিচালনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং অল ইন্ডিয়া রেডিওতেও কাজ করেছেন। রবীন্দ্রসঙ্গীত ও চলচ্চিত্র এবং অন্যান্য সঙ্গীতেও তার অবদান দীর্ঘদিন ধরে শ্রোতাদের মধ্যে প্রচারিত হয়েছে।

1908 সালের আজকের দিনে প্রমীলা দেবী জন্মগ্রহণ করেন। তিনি কাজী নজরুল ইসলামের সহধর্মিণী ছিলেন এবং তার জীবনের বিভিন্ন পর্যায়ে ব্যক্তিগত ও পারিবারিকভাবে সহায়তা প্রদান করেন। নজরুলের অসুস্থতার সময় তিনি পরিবার পরিচালনা এবং যত্নের সঙ্গে দায়িত্ব পালন করেন। ১৯১৪ সালের আজকের দিনে তারাচাঁদ বারজাতিয়া জন্মগ্রহণ করে। তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারভিত্তিক চলচ্চিত্র নির্মাণে তিনি ধারাবাহিকভাবে কাজ করেছেন। ১৯১৮ সালের আজকের দিনে রামেশ্বর নাথ কাও জন্মগ্রহণ করেন। তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স উইং অর্থাৎ রয়ের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিদেশ নীতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ তিনি সংগঠিত করেন। ১৯২৭ সালের আজকের দিনে নয়নতারা সাইগাল জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি ভাষায় উপন্যাস ও প্রবন্ধ রচনা করেন এবং রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে লেখালেখি করেন। তার রচনায় স্বাধীনতা পরবর্তী ভারতের রাজনৈতিক পরিস্থিতি প্রতিফলিত হয়েছিল। ১৯৬২ সালের আজকের দিনে অবিনাশচন্দ্র ভট্টাচার্য প্রয়াত হন। তিনি ব্রিটিশ বিরোধী বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যুক্ত ছিলেন। কারাবাস ও রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে তিনি আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। ১৯৮৩ সালের আজকের দিনে জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রয়াত হন। তিনি রসায়ন বিজ্ঞানে গবেষণা করেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার গবেষণা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পায় এবং শিক্ষাক্ষেত্রেও তিনি বহু কাজ করেছেন। ১৯৮৫ সালের আজকের দিনে প্রমথনাথ বিশি প্রয়াত হন। তিনি রাজনীতি, শিক্ষা ও সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি যুক্ত থেকে বহু বছর শিক্ষাদান করেছেন। ১৮৮৯ সালের আজকের দিনে সৌরীন্দ্র মিত্র প্রয়াত হন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে গবেষণা করেন এবং প্রবন্ধ রচনা করেছেন। বাংলা সাহিত্য সমালোচনায় তার কাজ আজও ব্যবহৃত হয়। ২০০২ সালের আজকের দিনে কাইফ আজমি প্রয়াত হন। তিনি উর্দু কবিতা ও চলচ্চিত্রের গীত রচনার সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন চলচ্চিত্রে কাজ করেছেন। সামাজিক বিষয় ও মানবিক বিষয় তার কবিতায় বারবার উঠে এসেছে। ২০২০ সালের আজকের দিনে হরিশঙ্কর বাসুদেবন প্রয়াত হন। তিনি ইতিহাস গবেষণা ও অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস নিয়ে কাজ করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন এবং গবেষণামূলক বহু গ্রন্থ রচনা করেছেন। ২০২২ সালের আজকের দিনে শিব কুমার শর্মা প্রয়াত হন। তিনি সন্তুর বাদনের মাধ্যমে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। মঞ্চ এবং রেকর্ডিংয়ের মাধ্যমে এই বাদ্যযন্ত্রকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি করেন এবং ভারতের নাম সমগ্র বিশ্বের দরবারে ছড়িয়ে দেন। বেশ, তাহলে এই ছিল আজকের দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের কথা, যাদের জন্য আজকের দিনটা আমাদের ইতিহাসের পাতায় এতটা বেশি স্পেশাল। যাই হোক, তোমাদের সঙ্গে ফিরব আবার একটা গানের পর। এই মুহূর্তে তোমাদের জন্য রইল এই গানটা। গানের পর ফিরে এসে আরও অনেক আড্ডা হবে। সঙ্গে থেকো।

গানের পর আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে, রয়েছে যৌবনের পঞ্জাবী দশক আজকের সুপ্রভাতের আসরে। আর এইবারে তোমাদেরকে বলবো সেই অসাধারণ মানুষের জীবনের গল্প, যিনি শুধুমাত্র একজন প্রশাসক ছিলেন না, ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, ছিলেন সংস্কৃতির সংরক্ষক এবং এক নীরব বিপ্লবের পথিকৃৎ। তিনি হলেন আমাদের সবার পরিচিত গুরু সদয় দত্ত। ১৮৮২ সালের 10ই মে বর্তমান বাংলাদেশের সিলেট জেলার বীরসে গ্রামে জন্মগ্রহণ করেন গুরু সদয় দত্ত। গুরু সদয় দত্তের ছেলেবেলাটা গ্রাম বাংলার প্রকৃতি, নদী, মাঠ আর লোক সংস্কৃতির মধ্যেই কেটেছে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। স্কুলে যদিও প্রথম দিকে কিছুটা ব্যর্থতা আসলেও পরবর্তীকালে প্রবল অধ্যাবসায় তিনি প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন এবং প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শুরু করেন। কিন্তু তার জীবনে সবচেয়ে বড় আঘাত আসে একদম অল্প বয়সেই। তিনি হারান তার বাবা মাকে, আর এই শোকই যেন তাকে আরও শক্ত করে তোলে। বয়সে অল্প এই ছোট্ট ছেলেটি তখনই বুঝে গিয়েছিল যে জীবন মানেই সংগ্রাম, আর সেই সংগ্রামকে জয় করতে হলে দরকার জ্ঞান, সাহস আর আত্মবিশ্বাস। দ্রুত সময় এগিয়ে চলে আর গুরু সদয় দত্ত ইংল্যান্ডে পাড়ি দেন উচ্চশিক্ষার জন্য। সেখানে শুধুমাত্র পড়াশোনা নন, বরং তিনি ভারতীয় পরিচয়কে আরও গভীরভাবে উপলব্ধি করেন। তিনি ভারতীয় সিভিল সার্ভিস বা ICS পরীক্ষায় উত্তীর্ণ হন, যা তখনকার সময়ে অত্যন্ত কঠিন পরীক্ষা ছিল এবং সম্মানের বিষয়ও ছিল। একজন ICS অফিসার হিসেবে তিনি বাংলার বিভিন্ন জেলায় কাজ করেছেন, খুলনা, যশোর, ঢাকা, কুমিল্লা, প্রতিটা জায়গায় তিনি শুধুমাত্র প্রশাসন চালাননি, তিনি মানুষের জীবনের গভীরে প্রবেশ করেছেন। তিনি ছিলেন ব্রিটিশ সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হলেও তার হৃদয়ে ছিল প্রবল দেশপ্রেম। তার নিজস্ব সিদ্ধান্ত, তার নিজের বিচার বুদ্ধি কখনোই ব্রিটিশ সরকারের গোলামি করেনি। উদাহরণস্বরূপ একটা ছোট্ট গল্প বলি, একবার এক বিক্ষোভকারীর ওপর গুলি চালানোর নির্দেশ এলো, তিনি মানতেই অস্বীকার করেন। ভাবতো এক ব্রিটিশ অফিসার যিনি নিজের চাকরি, নিজের ভবিষ্যৎ সব কিছু ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন, তার কারণ তিনি মানবতার পাশে দাঁড়িয়েছেন। আর হয়তো এই ঘটনাই প্রমাণ করছে বা এরই মতন আরও বহু ঘটনাই প্রমাণ করে যে তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমী। আর যেরকম বললাম যে গুরু সদয় দত্তের ছেলেবেলাটাই খুব সংস্কৃতির মধ্যে কেটেছে, শিল্প সংস্কৃতির মধ্যে, আর তাই তিনি খুবই সংস্কৃতিপ্রেমী মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে একটি জাতির আসল শক্তি লুকিয়ে থাকে তার সংস্কৃতিতে, আর এই জন্যই ছেলেবেলা থেকেই গুরু সদয় দত্ত ছিল অন্যদের থেকে একটুখানি আলাদা। যখন অন্য ছেলেরা মাঠে খেলতো, সে দাঁড়িয়ে থাকত, সে দেখত, সে শুনত লোকগান, বিয়ের ধামাইল, মাঠে কৃষকের গান, আরও বিভিন্ন কিছু। বাংলার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে তিনি সংগ্রহ করেছেন লোকনৃত্য।

লোকসঙ্গীত ও লোকশিল্প, যেমন রায়বেশে, ধামাইল, ঝুমুর, বাউল গান, যেগুলো তখন প্রায় হারিয়ে যেতে বসেছিল। আর তিনি শুধুমাত্র সংগ্রহ করেননি, এইগুলোকে বলতে পারো নতুন করে জীবিত করেছেন। আজকের দিনে আমরা যে সমস্ত লোকনৃত্য দেখি, বলতে পারো সেই সমস্ত লোকনৃত্যের অনেকটাই টিকে রয়েছে তার প্রচেষ্টার জন্য। এরপর 1932 সালে একটি নতুন চিন্তার জন্ম হলো, যার নাম হলো ব্রতচারী আন্দোলন। কথা বলবো এই ব্রতচারী আন্দোলনের ব্যাপারে, তবে এই মুহূর্তে তোমাদের জন্য রইল এই গানটা, ফিরে আসি গানের পর।

গানের পর ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকে জুবানির সুপ্রভাতের আড্ডায় রয়েছি তোমাদের বন্ধু বিতর্ষক, আর কথা বলছি আজকে তোমাদের সঙ্গে এই আসরে। এবং গানের আগে যেরকমটা তোমাদেরকে বলেছিলাম, অর্থাৎ গুরু সদয় দত্তের জীবন সম্পর্কে বলছিলাম, এবং সেইখানে তোমাদেরকে বলেছিলাম ব্রতচারী আন্দোলনের কথা। 1932 সালে এই ব্রতচারী আন্দোলন, অর্থাৎ এই নতুন চিন্তার জন্ম হয়েছিল। এই যে আন্দোলন, এই আন্দোলনের প্রধান যে লক্ষ্য সেটা ছিল মানুষের সামগ্রিক উন্নতি, শরীর মন আর আত্মার বিকাশ। গুরু সদয় দত্ত নিজে বলেছিলেন যে মানুষকে সম্পূর্ণ মানুষ হতে গেলে তাকে নিজের সমাজ, সংস্কৃতি এবং তার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। এই যে ব্রতচারী আন্দোলন, যার মধ্যে যে ব্রতচারী দেখছ শব্দটা, এই ব্রতচারীর 5টা মূল নীতি ছিল, যেগুলো হলো জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য আর আনন্দ। এই 5টা নীতির মাধ্যমে মানুষকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি। এই আন্দোলনের অন্যতম আরেকটা বৈশিষ্ট্যের কথা যদি বলা যায়, সেটা হলো নাচ আর গানকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করা। এখানে নাচ মানে শুধুমাত্র বিনোদন নয়, বরং এটা ছিল শারীরিক ব্যায়াম, মানসিক উন্নতি এবং সামাজিক ঐক্যের প্রতীক। একসঙ্গে নাচ করা মানে একসঙ্গে থাকা, একসঙ্গে গান করা মানে একসঙ্গে ভাবা। এইভাবেই তিনি নতুন সমাজ গঠন করার স্বপ্ন দেখেছিলেন। আর গুরু সদয় দত্তের এই যে ব্রতচারী শিক্ষা, সেটা এক সময় বাংলা স্কুলগুলোতে বাধ্যতামূলক করা হয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবন চর্চায় থাকা উচিত। তিনি প্রতিষ্ঠা করেন বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান, যেমন ব্রতচারী সমাজ, লোকনৃত্য সংগঠন, গ্রামীণ উন্নয়ন সমিতি ইত্যাদি। যদিও সমাজের হয়ে এত কাজ করলেও তার নিজের জীবনে বেশ কিছু ঘটনা তাকে খুবই আঘাত দিয়েছিল, যেমন তার স্ত্রী সরোজ নলিনী দত্তের মৃত্যু তাকে গভীরভাবে আঘাত দিয়েছিল। কিন্তু সেই শোককে তিনি শক্তিতে রূপান্তর করেন এবং সমাজ সেবায় আরও বেশি করে মন দেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে গেছেন একটি উন্নত সমাজ করার লক্ষ্যে। 1941 সালে মাত্র 59 বছর বয়সে ক্যান্সারে তার মৃত্যু হয়, কিন্তু তার স্বপ্ন, তার আদর্শ আজও বেঁচে আছে। আজও পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ব্রতচারী শিক্ষা চালু আছে, আজও মানুষ তার দেখানো পথে চলার চেষ্টা করে। গুরু সদয় দত্ত শুধুমাত্র একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন এক আন্দোলন, এক দর্শন, এক অনুপ্রেরণা। তিনি আমাদের শিখিয়েছেন যে নিজের সংস্কৃতিকে ভালোবাসো, শরীর ও মনকে করে তোলো, সমাজের জন্য কাজ করো। তাই আজ হয়তো শারীরিকভাবে তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু গুরু সদয় দত্তের স্বপ্ন এখনও আমাদের মধ্যেই বেঁচে আছে, আমাদের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে। আজ যখন আমরা লোকনৃত্য দেখি, একসঙ্গে কাজ করি, নিজের সংস্কৃতিকে ভালোবাসি, তখন আদতে আমাদের মধ্যেই গুরু সদয় দত্ত বেঁচে ওঠেন। আর এবারে তোমাদেরকে যেরকমটা বলেছিলাম যে আমাদের এই অনুষ্ঠানের একদম শেষে তোমাদের জন্য থাকবে একটা মিষ্টি গল্প, যেটা প্রত্যেক দিনই তোমাদেরকে বলি, তবে আজকের গল্পটা কিন্তু একটু অন্যরকম। আজকের গল্পটা মহাভারত থেকে নেওয়া। তাহলে চলো আজকের গল্পটা বরং তোমাদের সঙ্গে ভাগ করেই নি। আজকের গল্পটা সেই চরিত্রটার, যেই চরিত্রটা না থাকলে মহাভারত কখনো সম্পূর্ণ হতো না, যেই চরিত্রটা হয়তো কারোর কাছে নায়ক, কারোর কাছে একটু খলনায়কের মতন। আজকের গল্পটা কর্ণকে নিয়ে। প্রত্যেকটা মানুষের জীবনেই জন্ম একটা উৎসব, কিন্তু কর্ণের জন্ম ছিল নীরব, ভয় আর লজ্জায় মোড়া। কুন্তী তখনও অবিবাহিতা, সূর্যদেবের বর পেয়ে যে সন্তান জন্মালো সমাজ তাকে গ্রহণ করবে না, এই ভয়ে কুন্তী শিশুটিকে বক্ষে জড়িয়ে কাঁদলেন, তারপর ধীরে ধীরে ভাসিয়ে দিলেন নদীর জলে। ভাবতো একটা শিশু যে কোনো অপরাধ না করেই জীবনের প্রথম যুদ্ধে হেরে গেল, সেই শিশুই হলো কর্ণ।
নদী স্রোত শিশুটিকে নিয়ে গেল সুত অধীরতের কাছে। রাধা তাকে কোলে তুলে বলেছিলেন, আজ থেকে তুই আমার ছেলে। আর এই কথাটুকুই ছিল কর্ণের জীবনের সবচেয়ে বড় আশ্রয় এবং প্রথম আশ্রয়। কিন্তু সমাজ তো করুণাময় নয়। কর্ণ বড় হতে লাগলো তার শক্তিশালী শরীর, দীপ্ত চোখ, অদ্ভুত আত্মমর্যাদা নিয়ে। কিন্তু তার পরিচয়ের ঘরে লেখা রইল সে সুতপুত্র। আর এই একটিমাত্র শব্দ তার সমস্ত প্রতিভার সামনে একটা দেওয়াল তুলে দিল। দ্রোণাচার্যের আশ্রমে যখন রাজপুত্রেরা অস্ত্রবিদ্যা শিখছে, কর্ণ তখন দূরে দাঁড়িয়ে দেখত। সে জানত তার জন্য এই আশ্রম নয়। তবু সে থামেনি, পরশুরামের কাছে গিয়ে নিজেকে ক্ষত্রিয় বলে পরিচয় দিল। বিদ্যা পেল, কিন্তু সত্য লুকানোর মূল্যও দিতে হলো। এই প্রথম কর্ণ শিখল যে এই পৃথিবীতে টিকে থাকতে গেলে সবসময় সত্য বলা যায় না। ধীরে ধীরে সময় এগোলো কালের নিয়মে। দ্রৌপদীর স্বয়ংবরে কর্ণ লক্ষ্যভেদ করতেও প্রস্তুত, কিন্তু একটি বাক্য তাকে থামিয়ে দিল, এখানে সুতপুত্রের অধিকার নেই। আর এই বাক্যটা সত্যি বলতে তার অস্ত্র ভাঙেনি, ভেঙেছিল তার আত্মসম্মান। সেই দিন কর্ণ মনে মনে প্রতিজ্ঞা করল যে এই পৃথিবী একদিন তার নাম জানতে বাধ্য হবে, এমন কাজ সে করবে। রাজসভায় কর্ণ যখন অপমানিত, তখন দুর্যোধন তাকে রাজা বানালো। আর এই একটি কাজ কর্ণকে চিরদিনের জন্য বেঁধে ফেলল। কর্ণ জানত যে দুর্যোধন অন্যায় করছে, কিন্তু সে নিজেকে প্রশ্ন করত যে মানুষ হিসেবে আমাকে প্রথমবার মানল, তার পাশে না দাঁড়ালে আমি কে। এই প্রশ্নই হয়তো কর্ণের জীবনের সবচেয়ে বড় দুর্বলতাও। আমরা সবাই জানি যে কর্ণ দান করতে খুব ভালোবাসত, কারণ দান তাকে বড় করত, দান তাকে শ্রেষ্ঠ প্রমাণ করত, দান তাকে অপমানের ঊর্ধ্বে করত। কিন্তু ধীরে ধীরে এই দানই হয়ে উঠল তার শৃঙ্খল। মানুষ আর কর্ণকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখত না, দেখত একজন দানবীর হিসেবে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে তার মা কুন্তি এলেন, বললেন তুই আমার ছেলে। আর এই সত্য কর্ণের জীবনের সবচেয়ে বড় ভূমিকম্প ছিল। একদিকে জন্মদাত্রী মা, অন্যদিকে পালিকা মা রাধা। একদিকে পাণ্ডব ভ্রাতৃত্ব, অন্যদিকে দুর্যোধনের দিন। কর্ণ সেদিন কাঁদেনি, সে শুধু বলেছিল আজ আপনি যদি আমার মা হয়ে আসতেন তাহলে আমি আপনার ছেলে হতাম, কিন্তু আজকে আপনি শুধুমাত্র সত্য নিয়ে এসেছেন। কারণ এই পর্যায়ে কর্ণ বুঝে গিয়েছিল যে সে ভুল পথে দাঁড়িয়ে আছে। কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে, তখন আর ফেরা সম্ভব নয়। কারণ কর্ণ এমন একজন মানুষ ছিল যে বিশ্বাসঘাতকতাকে মৃত্যুর থেকেও বেশি ভয় পেত।

কুরুক্ষেত্রে কর্ণ লড়ল নিজের ভাগ্যের বিরুদ্ধে, চাকা মাটিতে আটকে গেল, অস্ত্র কাজ করল না, অভিশাপ ফলল। কিন্তু সবচেয়ে বড় পরাজয় হলো আত্মিক। সে বুঝল যে সারা জীবন সে ভালো হতে চেয়েছে কিন্তু ঠিক হতে পারেনি। মৃত্যুর আগে কর্ণ এক ভিখারিকে কিছু দান করেছিল। শ্রীকৃষ্ণ বলেছিলেন, এটাই তোমার জীবনের শ্রেষ্ঠ দান, কারণ তুমি এইবারে কিছু প্রমাণ করতে চাওনি। কর্ণের জীবন আর এই যে গল্পটা যেটা আমি বললাম, এটা আমাদেরকে এইটাই শেখায় যে প্রতিভা থাকলেই সমাজ গ্রহণ করে না, কৃতজ্ঞতা কখনো কখনো বিবেককেও বন্দী করে, যেটা একদমই উচিত নয়। আর সব সময় পাশে থাকা মানেই ঠিক পাশে থাকা এমনটা কিন্তু নয়। আর সবথেকে বড় কথা, দান তখনই পবিত্র যখন তা ন্যায়ের পক্ষে হয়। একটা জিনিস দেখো যে কর্ণ কিন্তু কোনো নায়কও নয়, কর্ণ কিন্তু আদতে কোনো খলনায়কও নয়। কর্ণ হলো আমাদের মতন একজন মানুষ যে ভুল করেছে, কিন্তু নিজের সিদ্ধান্তের সঙ্গে সে সব সময় সৎ ছিল। আর এই কারণেই মহাভারতের সবচেয়ে মানবিক চরিত্র আজও কর্ণ। স্টুডিওর ঘড়িকাটা বলছে যে এইবারে কিন্তু আস্তে আস্তে আমাকে বলতে হবে তোমাদেরকে টাটা। তবে তবে যেরকম বলেছিলাম যে আজকে সারা দিনে তোমাদের যুববাণীর বন্ধুরা কে কখন থাকছে সেইটা তোমাদেরকে জানাবো। আর আজকে সকাল 11টার সময় তোমাদের সঙ্গে 21শে সাহিত্য নিয়ে থাকবে আমাদের যুববাণীর বন্ধু অর্পণ আর স্বাগতা। এবং আমাদের মৈত্রীতে সকাল 12টা থেকে থাকবে যুববাণীর বন্ধু মৌলি। এবং বিকেল 5:30টায় তোমাদের সঙ্গে যুববাণীর বন্ধু সুপ্রীতি থাকবে সুরের ক্যানভাসে অনুষ্ঠানে। তাহলে আজকের মতন তো আমার সময় শেষ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থেকো যুববাণী। আর যেতে যেতে এই গানটা দিয়ে গেলাম তোমাদের জন্য।

এতক্ষণ শুনছিলেন হিন্দি শিক্ষার অনুষ্ঠান বাগধারা আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী সুকন্যা গঙ্গোপাধ্যায়।

এতক্ষণ নজরুল গীতি শুনছিলেন সুকন্যা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা একটু পরে। একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায় তবলা পরিবেশন করবেন পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়।

সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এই গানটির কথা লিখেছেন অজয় দাস, পরের গানটির গীতিকার অনল চট্টোপাধ্যায়।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই অঙ্কিতের সঙ্গে শুনবেন রাজধারা।

আকাশবাণী কলকাতায় স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর ১২টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর এই বৈঠকের কথা। এরপরে তিনি সব জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা। নির্বাচনের জন্য গত ২ মাস স্থগিত থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে সচিব আমলাদের নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। নবম মুখ্যমন্ত্রী হিসেবে গতকালই শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী তিনি। গতকাল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

আরও 5 বিজেপি বিধায়ক। এরা হলেন খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়া রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীত প্রামাণিক এবং আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। রাজ্যকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে বলে বরিষ্ঠ বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। আজ সকালে সাংবাদিকদের কাছে তিনি বলেন, নতুন সরকারের অগ্রাধিকারই হবে রাজ্যের পুনর্গঠন।

0: রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ককে দার্জিলিং জেলায় বদলি করা হয়েছে। আজ কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তাঁকে দার্জিলিংয়ের বিজনবাড়িতে পালবাজার বিডিও অফিসে পাঠানো হয়েছে। তিনি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত ছিলেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কর্মরত 16 জন আধিকারিককে অবিলম্বে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। পূর্বতন সরকারের মন্ত্রীদের একান্ত সচিব পদে থাকা 46 জন WBCS আধিকারিককেও কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে SIR ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত IAS আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে গতকাল মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে শ্রী গুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। বিধানসভায় বিরোধী দল নেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে এই কথা জানানো হয়েছে। বিধানসভায় 80 সদস্যের বিরোধী দলে উপনেতা নির্বাচিত হয়েছেন 2 বিধায়ক অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়। ফিরাদ হাকিম পরিষদীয় দলের সচেতক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি বিজেপি যথাযথভাবে পালন করবে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আশা প্রকাশ করেছেন। গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলার আমজনতা যে রায় দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী তা মেনে নিতে প্রস্তুত নন। মানুষের রায় মাথাপিতে নেওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন। তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গত সন্ধ্যায় হুগলির তারকেশ্বরে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। স্থানীয় একটি নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলেছে। আহত বেশ কয়েকজন পুলিশ কর্মীও। জানা গেছে গত সন্ধ্যায় তারকেশ্বর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের BPR এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় 5 BJP কর্মীকে আটক করে পুলিশ। এরপরই থানার সামনে বিক্ষোভ দেখান BJP কর্মী সমর্থকরা। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের একাধিক জেলায় আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস। বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, 2 বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের মালদা ও 2 দিনাজপুরে রয়েছে ঝোড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টির সতর্কতা। কোচির এর্নাকুলামে আজ ISL ফুটবলে মোহামেডান স্পোর্টিং কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। প্রথম জয়ের অপেক্ষায় থাকা মোহামেডান লীগ তালিকায় সবার শেষে রয়েছে। গোয়ার মারগাঁওতে গতকাল ISL ফুটবলে মোহনবাগান এবং FC গোয়ার মধ্যে খেলাটি 1-1 অমীমাংসিতভাবে শেষ হয়েছে। একই পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এগিয়ে শীর্ষে থেকে রয়েছে কলকাতার আরেক দল ইস্টবেঙ্গল। মোহনবাগান রয়েছে দ্বিতীয় স্থানে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর খবর দুপুর 12:30 গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী ভূপেন হাজারিকা।

0: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন শুনবেন বৃন্দগান শিক্ষার আসর। শুনবেন একটি অহমিয়া গান, গীতিকার সতীশ দাস।
1: অসমীয়া ভাষা কা এক গীত সিখায়েঙ্গে, সিখনা চাহতে না অসমীয়া ভাষা গীত? আচ্ছা, ইয়ে যো গীত হ্যায় ইসমে আপনে দেশ কি মট্টি কে প্রতি দেশবাসীয় কে প্রেম কা প্যার কা বর্ণন হ্যায়। তো মানে সিখাউঙ্গা এ গানা আর মেরি মদদ করেঙ্গি নলিনি জি। সাথ সবসে পহলে তুম গীত কে বোল লিখ লো। এই মাটি রে, এই মাটি রে মরো মতে, মাটি কে সুমিলো, মাটি কে সুমিলো, মাটি কে সুমিলো হো গিয়া না ইহা তক, আগে লিখো। এই মাটি তে দূর আকাহার, ইদন আকাশ শ কো বলতে হ কি তরহ সে, তো

এতক্ষণ শুনলেন বৃন্দগান শিক্ষার অনুষ্ঠান। আজ শুনলেন একটি অহমিয়া গান, গীতিকার সতীশ দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন দেশাত্মবোধক গান, পরিবেশনায় ক্যালকাটা ইউথ কয়ার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মধুবন্তীর আগে খেয়াল, শিল্পী পূর্বা সরকার পুততুণ্ডর কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন নবারুণ কুমার দত্ত, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা স্টুডিওর খড়িতে এখন সময় বিকেল 4:59 শুরু হলো দ্বিতীয় অধিবেশন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন সংবাদ দিল্লি কেন্দ্র থেকে।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে শক্তি সিং।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী নাগের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ।

এতক্ষণ শুনলেন নজরুলগীতি শিল্পী সুকন্যা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়া ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েবে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান, প্রথম গান অরিজিৎ সিং এর কণ্ঠে।

তো ঝুটি মে মক্কর ছায়াছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে গান শোনার পর এবারে শুনে নিন রাহাত ফতে আলী খানের কণ্ঠে, ছবির নাম নমস্তে লন্ডন।

এর সঙ্গে শেষ হলো আজকের মতো হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরে শুনবেন বাংলায় ক্রীড়া সংবাদ।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। ভারতের মহিলা দল তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 2 টুর্নামেন্টে রিকার্ভে স্বর্ণপদক জয় করেছে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। চেন্নাই টসে জিতে লখনউকে ব্যাট করতে পাঠায়। লখনউ 20 ওভারে 8 উইকেটে 203 রান তোলে। জশ ইংলিশ 85 রান করেন। শাহবাজ আহমেদ 43 রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের হয়ে জেমি ওভারটন 3, অংশুল কম্বোজ 2 উইকেট নেন। রান তাড়া করতে নেমে চেন্নাই 5 উইকেট হারিয়ে 4 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। উর্ফিল প্যাটেল 65, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় 42 রান করেন। লখনউয়ের হয়ে শাহবাজ আহমেদ, দিগ্বেশ রাঠি 2টি করে উইকেট নিয়েছেন। এদিকে এদিন উর্ফিল প্যাটেল 13 বলে অর্ধশতরান পূর্ণ করে আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান করার রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়ালের রেকর্ড স্পর্শ করেছেন। যশস্বী 2023 সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড করেছিলেন। এদিন 2টি 4 ও 8টি 6 হাঁকিয়ে 23 বলে 65 রান করেন উর্ফিল। 11 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস পয়েন্ট তালিকায় 5ম স্থানে উঠে এসেছে। সমসংখ্যক ম্যাচ খেলে 6 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকা সর্বশেষ স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। অন্যদিকে নবরায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএলের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে। বেঙ্গালুরু টসে জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। মুম্বাই প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 8 ওভারে 3 উইকেট

0: হারিয়ে 65 রান তুলেছে। মুম্বাই 10 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে লীগ তালিকায় নবম এবং বেঙ্গালুরু 10 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। সাংহাইয়ে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 2-এ স্বর্ণপদক জিতল ভারতের মহিলা রিকার্ভ দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মহতকে নিয়ে তৈরি ভারতীয় দল আয়োজক চীনকে শুট অফে পরাজিত করে, ব্যবধান হয় 5-4। শুট অফের শেষ শটে অভিজ্ঞ দীপিকা গুরুত্বপূর্ণ 9 স্কোর করে ভারতের 2021 সালের পর বিশ্বকাপ স্বর্ণপদক নিশ্চিত করেন। এর আগে সেমিফাইনালে ভারত 10 বারের অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয়। এদিকে ভারতের সামনে আরও একটি পদক জয়ের সম্ভাবনা রয়েছে। রিকার্ভ তীরন্দাজিতে সিমরনজিৎ কৌর সেমিফাইনালে নামবেন। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ ISL ফুটবলে মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। কেরালা ব্লাস্টার্সের পক্ষে ফ্রান্সিসকো ফেউলাসার, ভিক্টর বার্টোমিও, এম এস শ্রীকুত্তান গোল করেছেন। মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন মোহিতিশ রায়। 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে কেরালা লীগ তালিকায় অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং 11 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে 14 দলের ISL এ সর্বশেষ স্থানে রয়েছে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আজ ISL ফুটবলের অন্য ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড FC চেন্নাইয়ান FC মুখোমুখি হয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড 11 ম্যাচে 10 এবং চেন্নাইয়ান FC 11 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করেছে। ইস্টবেঙ্গল আগামীকাল ISL ফুটবলে পাঞ্জাব FC বিরুদ্ধে খেলবে। যুব ভারতের ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল লীগ তালিকায় শীর্ষে রয়েছে। সপ্তম স্থানে থাকা পাঞ্জাব FC সমসংখ্যক ম্যাচে .18। পাঞ্জাব দলটি যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ হলেও দলের জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো মন্তব্য করেছেন। ম্যানচেস্টারের এতিহাদ স্টেডিয়ামে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচে ম্যানচেস্টার সিটি 3-0 গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়ে দিয়েছে। 3টি গোলই হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। জেরেমি ডোকু, আর্লিং হল্যান্ড এবং ওমর মারমৌস গোল করেন। লিগের অন্য ম্যাচে ব্রাইটন 3-0 গোলে উলফসকে, বোর্নমাউথ 1-0 গোলে ফুলহামকে হারিয়ে দিয়েছে। লিভারপুল চেলসির মধ্যে ম্যাচটি 1-1 গোলে, ম্যানচেস্টার ইউনাইটেড সান্ডারল্যান্ডের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল কর্মসূচির 73তম সংস্করণ আজ সকালে দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হয়। সাধারণ নাগরিকদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের বহু কর্মচারী সেখানে অংশ নেন। দাবায় আন্তর্জাতিক স্তরে অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা গ্লোবাল চেস লিগ এবছর ভারতে আয়োজিত হতে চলেছে। এই নিয়ে টানা দ্বিতীয়বার ভারতে বসতে চলেছে এই প্রতিযোগিতার আসর। শেষ করার আগে খেলার খবরের বিশেষ অংশ আরও একবার। ভারতের মহিলা দল তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 2 টুর্নামেন্টে রিকার্ভে স্বর্ণপদক জয় করেছে। IPL ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। ISL ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। খেলার খবর শেষ হলো, এর পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নানা রঙের গান। প্রথমে শুনে নিন এই অনুষ্ঠানে কয়েকটি লোকগীতি। প্রথমে গঙ্গাধর দাসের কণ্ঠে

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকার মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবারই। রাজ্যের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে। ভারত এবং ত্রিনিদাদ ও টোব্যাগো বিভিন্ন ক্ষেত্রে 8টি চুক্তি স্বাক্ষরিত। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত। আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 167 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় হায়দ্রাবাদে এক জনসভায় বলেছেন, বিআরএস এবং কংগ্রেস দুটি দলের শাসনকালে হতাশ হওয়ার পর তেলেঙ্গানার মানুষ এখন পরিবর্তন চাইছেন। একমাত্র বিজেপির ডাবল ইঞ্জিন সরকারই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে এবং উন্নয়ন নিশ্চিত করতে পারে। তিনি আরও বলেন যে বিজেপি পশ্চিমবঙ্গে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে, তেলেঙ্গানাতেও একই রকমের সমর্থন তৈরি হচ্ছে। জনগণের সম্মিলিত চেতনায় কোনো জাতির নিবেদিত আদর্শকে কোনো সীমানার গণ্ডিত আবদ্ধ রাখা যায় না। শ্রী মোদী কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি এবং পরিবারতান্ত্রিক রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন। এই দল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসেরও সমালোচনা করে তার অভিযোগ, এই দলও একই ধরনের কৌশল অবলম্বন করে পশ্চিমবঙ্গে শাসনের ক্ষেত্রে একটি স্বৈরাচারী মডেল গড়ে তুলেছিল।
1: কংগ্রেস নে করাপশন কো বড়ায়া, পরিবারবাদ কো বড়ায়া और संवैधानिक संस्थाओं का गला घोंटने का काम किया। जब टीएमसी बनी तो उसने कांग्रेस से ये सारी बुराइयां सीख ली, साथ ही लेफ्ट की भी जितनी बुरी आदतें थी वो भी टीएमसी ने अपना ली। टीएमसी ने अपने इस तानाशाही मॉडल में बंगाल को बेड़ियों से जकड़ दिया था।
0: হায়দ্রাবাদে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংঘর্ষের ফলে সৃষ্ট আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলে চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় ভারতকে সহায়তা করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, দেশপ্রেম মানে শুধুমাত্র দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা নয়, বরং সংকটের সময়ে দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দেশের প্রতি নিজ কর্তব্য পালন করাও এর অন্তর্ভুক্ত। তিনি দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান। যেখানে সম্ভব সেখানে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করার পরামর্শ দেন তিনি। জাতীয় স্বার্থে কোভিড সময় ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করা, অনলাইন কনফারেন্স ও সভার আয়োজন করার উপর তিনি গুরুত্ব দেন।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें।

0: इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
1: প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্যজুড়ে বহু যুবক যুবতীর কর্মসংস্থান হবে। তিনি আজ বিকেলে প্রায় 9400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর আগে প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটে সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে তিনি একাধিক শুভ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। তামিলনাড়ুতে টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। আসামে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। যে কোনো রকমের প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পূর্বাভাস দেওয়ার পদ্ধতি, বিপর্যয় মোকাবিলায় কর্মী মোতায়েন এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ব্যবস্থার পর্যালোচনা করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির 6 নেতা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া 2 প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে 14তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দপ্তর বণ্টন করবেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, অন্নপূর্ণার ভাণ্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। মন্ত্রিসভার বৈঠকের পর আইনশৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। এদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে তৎপর হাওড়া এবং কলকাতা পুলিশ। অন্যদিকে নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য 3 বসছে বিধানসভা। আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে বলে খবর। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত এবং ত্রিনিদাদ ও টোব্যাগোর মধ্যে পর্যটন, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো এবং আয়ুর্বেদ সহ বিভিন্ন ক্ষেত্রে 8 চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকালই ক্যারিবীয় অঞ্চলের এই দেশে 2 সফর শেষ করেছেন। সেদেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বাসার এবং অন্যান্য বরিষ্ঠ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে শ্রী জয়শঙ্কর বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোব্যাগো সফরের সময় গৃহীত উদ্যোগগুলির অগ্রগতি নিয়ে মত বিনিময় করেন তারা। দক্ষিণী বিশ্ব সহ আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়েও কথা হয়েছে দুপক্ষের। পশ্চিম এশিয়ায় সংঘর্ষ অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে এই সংঘর্ষ 3rd মাসে পড়ল। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বিদেশমন্ত্রী মার্কো রুবিও এই যুদ্ধ নিয়ে আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে লেবানন জানিয়েছে সেদেশে ইসরায়েলি হামলায় 22 নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হিজবুল্লার 10 সদস্যকে হত্যা করেছে। পাকিস্তানের উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 নিরাপত্তা কর্মী নিহত, আহত আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গুলি চালালে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। বাংলাদেশের হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। আরও চারজনের জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল। 2024-এ চিন্ময় কৃষ্ণ পুলিশ হেফাজতে থাকার সময় চট্টগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনায় আইনজীবী

এর সঙ্গেই আজকের মতো শেষ হলো হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আপনাদের জানিয়ে দিই, 11 মে 2026 সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। সকাল 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে বলবেন ডক্টর পূর্ণিমা হালদার। সকাল 6:40 আপনার স্বাস্থ্য বিষয়, একটু খেলেই পেট ভার বলবেন ডাক্তার দেবাশিস মিশ্র। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা থাকবেন সুতপা চট্টোপাধ্যায় এবং কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীত। সকাল 8টায় বিজ্ঞানের খবর সংকলনে সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি, 8:20 বাংলা কথিকা, বিষয় গল্পের আড়ালে বাস্তবের রূপকার উপেন্দ্র কিশোর, বলছেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9টায় গানে গানে, 9:30 গানে গানের দ্বিতীয় পর্ব। সকাল 10টায় গানের ভেলা উপস্থাপনায় থাকবেন শ্রাবন্তী মৈত্র। 11টায় যুববাণীর অনুষ্ঠান বিতর্ক, উপস্থাপনায় থাকবেন অন্বেষা চট্টোপাধ্যায় এবং সৈকত গুপ্ত। বেলা 12টায় আধুনিক গান, 12:15 লোকগীতি, 12:35 উনজমির দুনা ফসল, উপস্থাপনায় থাকবেন স্বাগতা মণ্ডল মল্লিক। বেলা 1টায় নির্বাচিত লোকগীতি, 1:50 মহিলা মহল, উপস্থাপনায় থাকবেন ব্রততী দাস। দুপুর 2:30 ছায়াছবি গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনা নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য। সন্ধ্যা 6:05 এবং 6:15 সাঁওতালি অনুষ্ঠান। এরপর শুনবেন লোকগীতি। সন্ধ্যা 6:40 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় রক্তচাপ নিয়ন্ত্রণে সুন্দর জীবন। অতিথি হিসেবে থাকবেন ডাক্তার নীলাদ্রি সরকার। সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 9:30 দৃষ্টিপাত, বিকল্প জ্বালানির সন্ধানে, এ বিষয়ে ডক্টর শান্তিপদ চৌধুরীর সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ, সম্পাদনা ও প্রযোজনা দেবর্ষী ঘোষ। 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি, 10:45 রজনীকান্তের গান, 11টায় আধুনিক গান, 11:10 এবং 11:40 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15

মিনিটে সুভদ্র সঙ্গীত, 6:25 রবীন্দ্রসঙ্গীত, 6:35 রামচরিত মানস, 6:45 ভজন, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা থাকবেন অর্পিতা পাল, 8:30 নজরুল গীতি, 8:45 আধুনিক গান, 9:00 আধুনিক গানের দ্বিতীয় পর্ব, 9:10 রাজধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠান, 11:10 সোমনাথ অমৃত পর্ব, গুজরাটের সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বর্ষপূর্তি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসভায় প্রদত্ত ভাষণের দ্বিভাষিক ধারাভাষ্যের সরাসরি সম্প্রচার দিল্লি কেন্দ্র থেকে শোনানো হবে। বেলা 12:00 সুরভি, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠান, সঞ্চিত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 অতুল প্রসাদের গান, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুল গুলশান, 7:10 চট শিল্পে এক সফলতার কাহিনী, এ বিষয়ে অনুষ্ঠান ও অনুষ্ঠান এ বিষয়ে শুনবেন মহারায় সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রেয়সী বটব্যাল, অনুষ্ঠানটির নাম শিল্প সংলা, 7:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠান এবং 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম 11 মে 2026 সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপু আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4°C, স্বাভাবিকের থেকে 3.3° কম, সর্বনিম্ন তাপমাত্রা 23.2°C, স্বাভাবিকের থেকে 3.6° কম, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89%, সর্বনিম্ন 57%, গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে প্রধানত আংশিক মেঘলা আকাশ, সঙ্গে কিছু কিছু জায়গায় হালকা থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33°C এবং 24°C-এর আশেপাশে থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েবে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় 12:08 হয়ে 25 সেকেন্ড। জয় হিন্দ।